বসু বসু বোঝা ফাইখা, ও নাগা মালান সাইরাউনি খাহাব, ও বসু বসু দিনি নাং ফাইখা, ফাইদি বেড়াও নাহি নাং বসু বাইবা।